দুনি হাজাই গাছি আই খাওদা মাগাম খাদা রং রং জুড়াও নাই দাদ আই খানাবা দে খানা রে খানাবা নিং খামাও নিং খানাবা নিং আরি লুডিং জি দে জাম আই ওয়াদ্রেং ওয়াদে ওয়ারাও বি লং রং জুড়াও নাই দাদ বাইথাই লাই নাং আয়োরা ছিয়া ছিখা দে আই ওরা বাইয়া জোখা দে খৌদা মগাম খাদা দাও মিয়াও মিয়াও ফাইদা দাও আই ওয়ালেম লেম সি তাইদা দাও আই গজাও ইয়ানি টিকেলাও গজাও ইয়ানি থাংবো নাং আই গাজাও ইয়ানে থাংখা দে নামু সঙ্গে নানি আই গাজাও ইয়া জি গেল থাকবা হাবুনি হাইসি নাং আই যাইয়াবানি যাইয়াবাম আই তুনি থোড়া গাছি হও আই রুমো রুমো বাউদা রুমো রুমো থাইদা দাও চাইথিরি ওয়াই খাম নাং আই বাফিন্দ্রি খাইবু নাং গিফিনিয়ানি ওরামাই থাংখা দে আই দাউসুজি দাউনিয়া আই দাউসুজি দাউনিয়া।